सुन तू कान खोल के सुन तू मोई से सुन हाँ सुन ना चली ब्रास एफएस फाज 1 इज volledig uitverkocht sold out. Heb jij nog geen tickets, dan is dit die kans om de early bird tickets in fase 2 te scoren. Wacht niet te lang, want in de volgende fase gaan de ticketprijzen omhoog. Or manga hojaga. Dus toen na wacht ik er. Hey Suga, toen na wacht ik er. Toen jaldiker, jali ghume, jali brasafes. Brasafes. Bestel nu via www.brasafes.nl.